0: তার তরাজু তলিয়ে নেমে সুদর হয়ে অপরাধী তুনা নেমে জোহান্তা মৃগা হে শিষ্ণবায় কাথি যায় জাগতে কুসুতে যাহে
1: পড় পুস্তক সন্ধ্যা।